কিন্তু সরস্বতী ভাই লক্ষ্মীরা বাজারা এই জাতি বাড়িয়া মানা সারাই সেটি মানা কালী রাত্রিরা মহাসুর নদী কোশি কাটাকি I'm

0: Ihre Zeit nicht gealtert quasi. Und du hast Klinge. Außer du bist Zinnbauer. Außer du bist Klinge.
1: Sorry, meine Christine. Sorry, meine Christine.
2: ক্ষতিকে দুই বছর দেখি ও গৌরবপূর্ণ শৈক্ষিক বিরাসত রুটিকো নেপাল ও সাংস্কৃতিক শহর পাটন ভোটো পাটন ভোটোয়া অবস্থিত উৎকৃষ্ট শৈক্ষিক গন্তব্য ইসলাম হাইস্কুল কক্ষা এগারো সায়েন্স ম্যানেজমেন্ট হিউম্যানিটিজ এডুকেশন অ্যান্ড ল সম্পন্ন পড়া করে আমরা বিশেষ তাহলে দক্ষিণ অগ্রগতি শিক্ষক দ্বারা অধ্যাপন অত্যাধুনিক ভৌতিক প্রমাণ ব্যবহারিক প্রকাশ তথা প্রভৃতি বৈদ্য শিক্ষা সুবিধা সম্পন্ন বিজ্ঞান কম্পিউটার র হোটেল ম্যানেজমেন্ট লাভ অতিরিক্ত ক্রিয়াকলাপ দ্বারা প্রতিভা প্রশ্নোত্তর তথা ক্ষমতা বিকাশ বিগত ১৯ বর্ষ দেখি রাষ্ট্রীয় পরীক্ষা পূর্ণা উৎকৃষ্ট উন্নতি হাসিল করা সম্ভব সম্পর্ক ০১৫৪১৭০৮ सामाजिक रूपान्तरणका लागि यो सामुदायिक सूचना नेटवर्क सिआइएन तपाईँलाई ब्रिटिस भएका सामुदायिक रेडियो सिआइएन कम्प्युटरकम तथा मोबाइल एप सिआइएन र नेपाली पत्रबाट पनि सिआइएनको साझा खबर सुनिरहनु भएको छ। अब आजको खबरबाट प्रकाशित पत्र पत्रिकाको खबर आजको नयाँ पत्रिकाको भित्री विश्वमा नेपाल अचारिक प्रवेशमै शीर्षकमा खबर प्रकाशित छ। नेपाल सहित बाइस देशलाई थप सुधारका लागि सुझाव दिँदै वेबलिस्टमै राख्ने पेरिसमा सम्पन्न एफएटीएफ बैठकको निर्णय शीर्षकमा खबर प्रकाशित भएको हो। त्यस्तै रोकिएन आयु निगमको कुमाउन भन्दा पार्किङ स्थलबाटै ट्याङ्कर ड्राइभर पालेर तेल चोरी शीर्षकमा विराटनगर डाक्टर गणेश लोन्सालले खबर

0: প্রসূতি সেবা নাক কান ঘাঁটি রোগ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চেকআপ করা যায়।
1: চব্বিশ ঘন্টা ডিজিটাল এক্সরে, ভিডিও এক্সরে, ইসিজি তথা ইকো মুটুক এক্সরে সেবা উপলব্ধ বা সুবিধা সম্পন্ন ল্যাব সেবা উপলব্ধ বা কেরলের শিশুক মুখা নশা দাব গুলক হাত দ্বারা নিচলনা বিরামীকরণ ফিজিওথেরাপি তথা একুপেন্দ্র থেরাপি বিধি বসে উপচার কৈজিকা
0: নশা দাব গুলে বিরামীকরণ কে বিনা অপারেশন ফিজিওথেরাপি তথা একুপেন্দ্র থেরাপি সে সফল উপচার করছে।
1: চব্বিশ ঘন্টা এম্বুলেন্স ব্যবস্থা কৈজিকা অসহায় নাগরিক একর মহিলা অনাথ বাল বালিকা অপাঙ্গ জ্যেষ্ঠ নাগরিক।

0: কিছুদিন তলত মই ৰক্ত কমি অৰ্থাৎ ৰক্ত অল্পতা
1: স্বাস্থ্যকর্মী প্রত্যাশী জনমিত্র জারি সন্দেহ।

তথাপি সত্যকে থানা খাই ব্যায়াম সত্য করি ধূমপান মদিরা মসে দূর রহি তারা ভরণ দিয়ে তরকারি আজ নিজে কাজে জীবন রচা নিঃসরণ মসে বাঁচি সুস্থ জীবন আপনাই রেডিও গুরুবাবার সহকারে স্বাস্থ্যকারী বর্জ্যাসী জনৈত্যদারী সঙ্গে নিঃশ্বাস।

সদস্যদের পুরস্কার ঝাপাছে। কিছুটা ধরনের সঙ্গে সাড়ে সাত বদলা

সত্যি সত্যি খানা খাই ব্যায়াম সত্য করি ধূমপান মদিরা মাসে দূরে রহি তারা ভালো নিয়ন্ত্রণ করি আজ নিজের কাজে জীবন যা নিশাকার রূপ সে বাঁচি সুস্থ জীবন অপনাই রেডিও গুরবাবা এফএম সহকারী স্বাস্থ্যকারী প্রত্যাশী জনৈক সন্দেশ।